0: শরত আকাশে শুভ্র মেঘ কাশতণ্ডি হসে ধরা মা আগমনী সুরে পুলকিত আজি সারা ধরা ধূপ দীপ ও ফুলর বাস ভক্তি ভরি যায় পরিবেশ নাতির নটি আলোক ন রূপে মা দর্শন শক্তি ভক্তি ও আশীর্বাদরে পবিত্র হেউ প্রতিটি মন মা চরণে এতিকি প্রার্থনা সভিঙ্ক জীবন হেউ মঙ্গলময় নবরাত্রির এই পবিত্র বেড়ে ভরি যাও হৃদয়ে প্রেম ও শান্তিময় শারদীয় আকাশে ভাসি আসুবা শুভ্র মেঘ শরতর স্নিগ্ধ পবন আও পারিজাতর মহক মনে হেউছি প্রকৃতি নিজে আজি এক নূয়া উৎসবর আগমনী গাই উঠিছি পবিত্র অশ্বিন মাসর এই শুভ অবসরের আজি আরম্ভ হেউছি শারদীয় নবরাত্রি মা আগমনর এই পবিত্র দিনরে আপন মানুষ শুভেচ্ছা ও শুভকামনা জনাউছি আপনার প্রিয় কার্যক্রম হেলো আকাশবাণী ভবানীপাটনা ফোন ইন প্লিজ পরিসরক উপস্থাপনার মো নমিতা নমস্কার তেবে শ্রোতা বন্ধু আউ জমারু ডেরি করন্তু নাহি আমাকু ফোন করন্তু নিজর মনর কথা কুহন্তু আউ নিজ পছন্দর গীত মধ্য শুনন্তু আসন্তু দেখিবা কে প্রথমে আমাকু ফোন করিছন্তি। হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ হ্যালো
1: হ্যাঁ ম্যাডাম নমস্কার
0: নমস্কার কি কোথিলে কোটু কোথিলে
1: হ্যাঁ ম্যাডাম অমিত ভয় লিয়াকানে সন্তলাপুর জেলা বলাঙ্গীর ম্যাডাম
0: আও কেমিতি আছন্তি
1: আজ্ঞা মু ভালো আছি আপনা মনে কেমিতি আছন্তি
0: আমি সমস্ত ভালরে আছু
1: হ্যাঁ ম্যাডাম
0: আজি কেও গীতটি শুনিবাকু চাইবে প্রথমে কহি দিয়ন্তু
1: ম্যাডাম দে দেবে তোতে মোর আনর টাইটেল সং ম্যাডাম
0: ঘরে সমস্ত ভালরে আছন্তি
1: হ্যাঁ ম্যাডাম ঘরে সমস্ত ভালরে আছন্তি আপনা কেমিতি আছন্তি
0: হ্যাঁ আমি সমস্ত ভালরে আছু আও পার্বণর ঋতু তো আরম্ভ হই যাইছি কেমিতি সব
1: গণেশ পূজা তারপরে আমার লক্ষ্মী পূজা খাস করা হয় ম্যাডাম
0: কাইকি না আমার তো ওড়িয়া মানকর 12 মাসের 13 পর্ব
1: হ্যাঁ ম্যাডাম
0: আর আজকাল তো আহুরি বহু ধুমধাম রে সব পর্ব পর্বাণি পালন করা যাচ্ছে
1: হ্যাঁ ম্যাডাম সেটা তো সব গাঁরে তো পর্ব পর্বাণি রো খাস রহুচি কোন গাঁরে গণেশ পূজা তো সমস্ত আড়ে খাস রহুচি তারপরে গাঁরে যেটা আগর পরম্পরার যে পূজা গুলাক চালি আছে সে পূজা গুলাক চালুচি
0: আপন কোন কইবাকু চাইবে আজির যুগরে সব কেমিতি চালিছি আর পূর্বরু সব পর্ব পর্বাণি গুড়িক কি পরি পালন করা যাউতলে আপনকু কোডা ভালো লাগুচি
1: আজির টাইম রে তো ম্যাডাম কইবাকু গলে সব চেঞ্জ হয়ে যে আগ তো আগর যে পর্ব পর্বাণি রে ভসানি চালুতলা গণেশ বিসর্জন হউকি যে বিসর্জন গুড়াক করা হউতলা আগরে কীর্তন খোলতালরে করা হউতলা এবে তো ডিজে ফিজে এমিতি তারপরে আমার দুলদুলি সেমিতিরে করা হচ্ছে টিকে পরিবেশক টিকে লোকমানকু টিকে হেটা লাগু ফাঙ্কা বাজিলা বলি লাগুছে ম্যাডাম আগ অপেক্ষা
0: আপনা ঠিক কইছন্তি বর্তমান কোন হিছে না পাশ্চাত্য সভ্যতা মাড়ি বসিছি সমস্তকু সেই নিশা ঘারিছি শব্দ প্রদূষণ সহিত পরিবেশ প্রদূষণ মধ্যে হচ্ছে আজকাল
1: হ্যাঁ ম্যাডাম
0: তো আমি যদি সেই পুরুণা পরম্পরা কু বজায় রাখি পারিবা তাহলে আহুরি ভালো লাগিব কোন কইছন্তি
1: হ্যাঁ ম্যাডাম সেটা তো মু বি সেটা কইবাকু চাহুছি রেডিও মাধ্যমরে যে আগর চালি চলনি এব এথর চালি চলনি গুড়াক বেশ অলগা
0: আমি মধ্যে সেতিপাই সমস্তঙ্কু নিবেদন করিবা যে যে কোনসি পর্ব পর্বাণী হো আমার সংস্কৃতি আম পরম্পরা কু সেমানে আখি আগরে রাখি কি সব কার্যক্রম গুড়িক পরিবেশন করন্তু
1: হ্যাঁ ম্যাডাম
0: তাহলে শুনিবা আপনক মন পছন্দর গীতটি
1: নমস্কার ম্যাডাম
0: নমস্কার ফোন করিথিবারু বহুত বহুত ধন্যবাদ

0: শ্রোতা বন্ধু, কথাবার্তা তো এমিতি জারি রহিথিব, হেলে আসন্তু না এইঠি নেই যিবা গোটিয়ে ছোট বিজ্ঞাপন বিরতি।
1: পিএম কিষান হিতাধিকারীঙ্କ ପାଇଁ জরুরি সূচনা। যোগ্য চাষীଙ୍କ নিকটରେ সহায়তা পହଞ୍ଚାଇବା এবং ডাটাবেসକୁ স্বচ্ছ ও নির্ভুল କରିବା ପାଇଁ ভারত সরকার আরম্ভ করুଛନ্তି।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: মু কইছি চুলামণি নাগ সিনেমাপাল্লী নুয়াপড়া গ্রাম জামগড়। অপা বহুত দিন পরে আপনার সহ কথাবার্তা হয়েছি।
0: আও কেমিতি অছন্দি?
1: ভাল আছি অপা।
0: আজ কেউ গীতটি শুনবে প্রথমে কই দিন্তু, তারপরে কথা হবা।
1: অপা আজ আপনার পছন্দর গোটে ওড়িয়া গীত শুনে দিন্তু।
0: ঠিক আছে, আমি আমার পছন্দর ওটি সুন্দর গীত আপনার শুনে দেব।
1: আজ্ঞা আজ্ঞা।
0: আও কুহন্তু কেমিতি অছন্তি, কোন সবু চালিছে?
1: চাষবাস চালিছে অপা, কিছু তো নাই, এমনি আপনার সব কার্যক্রম শুনছি। আও
0: চাষবাস অছি আও কিছি নাহি, এই এতে বড় কথা আপনি কেমিতি কইছন্তি? চাষবাস তো সবুটু উর্তারে।
1: আজ্ঞা বাবা, চাষবাস বহুত।
0: আপনি মানে যদি চাষবাস করিবেনি ভারতবাসী খাইবে কোন?
1: হ্যাঁ,
0: সেতি পাই আম কৃষক মানে আম চাষী মানে সবুটু উর্তারে, তারপরে বাকি লোক।
1: আজ্ঞা আজ্ঞা।
0: হ্যাঁ, আও চাষবাস চালিছে, কিছি নাই কইবেনি, চাষবাস সবুটু বহুত ভালো জিনিস।

শ্রোতা বন্ধু আপনার সহ কথাবার্তা ও আপনার মনপসন্দর গীত সহিত আমি ধীরে ধীরে আসি পৌঁছি যাইছু কার্যক্রমর শেষ পাহাচরে। আপনার মনের কথা ও ভালপাইবা হি এই কার্যক্রমক করে থাকে আহরি আপনার। আজ শারদীয় নবরাত্রির প্রথম দিন, এই পবিত্র অবসরের মা দুর্গা আশীর্বাদ সমস্ত জীবনের ভরি দেউ সুখ শান্তি আশা ও সমৃদ্ধি, প্রত্যেক ঘরে হস ফুটু, প্রত্যেক মনরে নূ আশা যাগু, এতিকি আমার প্রার্থনা। তাহলে আজর কার্যক্রমর বিদায় দিয়ন্তু, পুনি থরে আসিবু আউ এক নূতন অধ্যায়ে আপনার মনর কথা ও আপনার মনপসন্দর গীত শুনেবা পাই। সে পর্যন্ত শুনুথান্তু আকাশবাণী ভবানীপাটনা। কার্যক্রম সম্পর্কে মতামত দেবা পাই আম ঠিকানা চিঠি পাইছু মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা। পিন নম্বরটি হেলা 7660001। হোয়াটসঅ্যাপ মাধ্যমে মধ্যে মতামত পঠাই পারিবে, সেথিপাই নম্বরটি হেলা 8895994143। কার্যক্রমটিকে সম্পাদনা এবং প্রযোজনা করেছিলেন সচিদানন্দ মল্লিক, উপস্থাপনায় ছিলাম মো নামিতা। নমস্কার।

শ্রোতবন্ধু, আজি ইংরেজি মাসর 11 তারিখ, অক্টোবর মাসর 11 তারিখ। আজির দিনে জন্ম নিয়ে এ মাটির জন বিপ্লবী সন্তান, সে হচ্ছেন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ। সাধারণ লোককে সশক্ত করা তথা সাংবিধানিক মূল্যবোধক সুদৃঢ় করা

শ্রোতবন্ধু শুনুছন্তি বিশেষ কার্যক্রম খোলা ছিরকা। তেবে এথর আসন্তু জানিনবা কিছু স্থানীয় খবর সহিত পাণিপাগ সম্পর্কিত সূচনা। কলাহান্ডি জেলা জয়পাটনা ব্লক অন্তর্গত মুখিগুড়া স্থিত অপর ইন্দ্রাবতী উচ্চ বিদ্যালয় পরিসরের 9 ও 10 তারিখ দুই দিন ধরে জেলাস্তরীয় খো খো এবং কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে যাই। কলাহান্ডি জেলা লাঞ্জিগড় ব্লক কানকুটু সরকারী উন্নীত উচ্চ বিদ্যালয় পরিসরের ক্লষ্টর স্তরীয় শিশু মহোৎসব সুরভি 2024 উৎসাহ উদ্দীপনা সহ অনুষ্ঠিত হয়ে যাই। দীর্ঘ 8 বর্ষের ব্যবধান পরে ক্যাম্পস রাজনীতি নিয়ে চলচঞ্চল হয়ে উঠিছে ভবানীপাটনা মা মাণিকেশ্বরী বিশ্ববিদ্যালয়। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ক্যাম্পসে উৎসাহ ও উদ্দীপনা বড়ুথিবা এবং নামাঙ্কনপত্র দাখলর শেষ দিনর অভূতপূর্ব উৎসাহ দেখিবা মিলিছে। কলাহান্ডির লাঞ্জিগড় ব্লক মাধ্যমিক শিক্ষার গুণাত্মক বিকাশ ছাত্রছাত্রী উন্নত পরীক্ষাফল এবং শত প্রতিশত উত্তীর্ণ হার হাসল লক্ষ্যে নরলা ব্লকরে প্রকাশ 3.0 অধীনরে প্রথম ব্লক স্তরীয় কার্যক্রম আয়োজিত হয়ে যাই। কিছু স্থানীয় খবর শ্রোতবন্ধু এথর আসন্তু জানিনবা পাণিপাগ সম্পর্কিত কিছু সূচনা। আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র ভুবনেশ্বরঙ্কর সূচনা অনুসারে আসন্তা 14 তারিখর রাজ্যের ঝড় বর্ষা হওয়া নিয়ে সতর্ক সূচনা দিয়েছেন। থাইল্যান্ড উপসাগর ও এর আখপাখ অঞ্চলের সক্রিয় থাকা ঘূর্ণিবলয় 11 তারিখ বেড়ে আন্ডামান সাগর মধ্যকু প্রবেশ করিব এবং সমুদ্র পত্তনঠার 7.6 কিলোমিটর উচ্চতা পর্যন্ত ব্যাপিছে। এর প্রভাবে 13 তারিখ বেড়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ 13টি জেলায় ঘড়ঘড়ি ও বিজুড়ি সহ বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সূচনা দিয়েছেন আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র।

0: গ্রাম থিরাম মিশাই করে বিহনকে বিশোধন করবাকে পড়বা। সেটা এবার কথা আসুচে খত আর সারর প্রয়োগ কেন হিপাশে করা যা এই কথা গোটিকে বি আমার চাষী দামনকে নিহাতি জানবাকে পড়বা। এ বুনবার সময়াতি একর পিছা 8 কিলোগ্রাম যবক্ষার যান, 16 কিলোগ্রাম ফসফরস, তার সনে 16 কিলোগ্রাম পটাশকে 10 কুইন্টাল খত নে মিশাই করি এটাকে সার হিপাশে প্রয়োগ করবাকে পড়বা। সেটাই মুফুলি বুনবার 15 দিন আগনু একর পিছা 100 কিলোগ্রাম জিপসম প্রয়োগ করমা বইলে এটা আর টিকে বঢ়িয়া হবা। সেটা জলসেচন লাগি সাদা হিপাশে দেখমা বইলে ই মুফুলি চাষ নে 7-8 থর পথকে পানি দেবার ব্যবস্থা টিকে করবাকে পড়বা। এ সেটা এবে দেখমা রোগ পরিচালনা কেন হিপাশে করা যা এ কথা গোটিকে বি আমাকে জানবাকে পড়বা। এ ভিতরে টিকা রোগ বলি করে গোটে কছে যেটা কি পতর আর কাণমনকে বাদামি আর কলা রং সনে গোলছো হি করে গোটে দাগ দেখা দিতিছি। প্রথম নেইটা পতর আর তল ভাগনু আরম্ভ করি ধীরে ধীরে উপর ভাগকে চঘি যাইছি। এই রোগ পরিচালনা লাগি 1.5 গ্রাম ভিটাসাইডরকে 1 কিলোগ্রাম মঞ্জি নে মিশাই করি বিহনকে বিশোধন করবাকে পড়বা। আর তার সনে 4 গ্রাম মনোকঞ্জনকে 1 লিটর পানিনে মিশাই করি সিঞ্চন করি দেওয়া বলে এটা আর টিকে ভল হেবা।
1: শুনলে চাষের কথা।
2: চাষী ভাই ভৌণী মানে পিএম কিষান কিস্তি পাইবা পাই বার্ষিক ই কেওয়াইসি বাধ্যতামূলক। এথিপাই পিএম কিষান .gov.in পোর্টালে নিজের ই কেওয়াইসি যাঞ্চ করাই নিয়ন্তু। আপনার নিকটস্থ জনসেবা কেন্দ্রক যাই এই কাম করি পারিবে কিংবা পিএম কিষান মোবাইল অ্যাপ মাধ্যমে নিজে করি পারিবে। মনে রাখন্তু, যদি পোর্টালে আপনার জমির তথ্য না তবে আগ্রিস্টাক ফার্মর রেজিস্ট্রি মাধ্যমে ফার্মর আইডি করান্তু। কিস্তি টঙ্কা পাইবা পাই ব্যাংক খাতারে আধার সংযোগ করন্তু এবং NPCI ম্যাপিং ফর্ম দাখল করন্তু। আজ হি এই প্রক্রিয়া সম্পূর্ণ করন্তু। অধিক সূচনা পাই কৃষি সমৃদ্ধি হেল্পলাইন নম্বর 155333 কিংবা নিকটস্থ কৃষি কার্যালয় সহ যোগাযোগ করন্তু।
1: শারদীয় দুর্গাপূজা অবসরের অক্টোবর 3 তারিখরু অক্টোবর 21 তারিখ পর্যন্ত সকাল 8:30 রাজ্যস্তরীয় প্রসারণের শুণুচার কার্যক্রম পীঠ পরিক্রমা রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর। আগামী কালি 12 তারিখ সোমবার দিন সকাল 8:30 আকাশবাণী জয়পুর কেন্দ্রর প্রস্তুতি শুণবে মা কণ্টা বাউঁশুণী পীঠ প্রযোজনা অমিতা দাস এবং রঞ্জন কুমার বেহেরা। অক্টোবর 13 তারিখ মঙ্গলবার সকাল 8:30 আকাশবাণী কেন্দুঝরর প্রস্তুতি মা সিদ্ধ কালী প্রযোজনা জয়রাম মুন্ডা। আকাশবাণী কটক কেন্দ্রর প্রস্তুতি শুণবে মা ভদ্রাকালী প্রযোজনা অনন্তচরণ জেনা অক্টোবর 14 তারিখ বুধবার দিন সকাল 8:30। অক্টোবর 15 তারিখ গুরুবার আকাশবাণী জোরন্দা কেন্দ্র দ্বারা প্রস্তুতি মা হিঙ্গুলা দেবঙ্ক পীঠ শুণবে প্রযোজনা ভাগীরথী মিশ্র। অক্টোবর 16 তারিখ শুক্রবার সকাল 8:30 আকাশবাণী কটক কেন্দ্রর প্রস্তুতি মা ভগবতী প্রযোজনা মৃত্যুঞ্জয় সামল। অক্টোবর 17 তারিখ শনিবার আকাশবাণী কটক কেন্দ্রর প্রস্তুতি শুণবে ঝঙ্কড়ের মা সারলা প্রযোজনা ললিত কানুনগো। অক্টোবর 18 তারিখ রবিবার সকাল 8:30 শুণবে আকাশবাণী কটক কেন্দ্রর প্রস্তুতি মা কটক চণ্ডী প্রযোজনা সুমিত্রা মহাপাত্র। আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রর প্রস্তুতি মা বাড়কুমারী শুণবে অক্টোবর 19 তারিখ সোমবার সকাল 8:30 প্রযোজনা জগন্নাথ সেঠী। অক্টোবর 20 তারিখ মঙ্গলবার আকাশবাণী পুরী কেন্দ্রর প্রস্তুতি মা বাটমঙ্গলা শুণবে প্রযোজনা ডক্টর তপনেন্দু দত্ত। ଅକ୍ଟୋବର 21 ତାରିଖ ବୁଧବାର ସକାଳ 8:30

0: যুগতদা জোহার জোহার জোহার
1: জোহার রে লেকড়ু জোহার জোহার জোহার বাবু
0: দাদা
1: লেকড়ু
0: হ্যাঁ
1: কান হালচাল কো বাবু
0: দাদা জানছু দসরা মাস চালিছে উৎসবর দিন হ্যাঁ আর তেনকে দাদা এ ধুচে বলতো

0: আন্তর্জাতিক বালিকা শিশু দিবস পড়লু।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আর দাদা, তুই তো জানিছু আমার কার্যক্রম থি আমি সবুলে আমার শ্রোতা মনকে বললু কয়েছু যে পুয় যেতকি ঝি ফুনি হেতকি। হ্যাঁ পুয় কেনতা আমি আগকে বড়ছু পাঠশাঠ পড়াই করি বললু, হেনতা আমি আমার টুকেল পিলা মনকে ফুনি বললু পাঠশাঠ পড়াই করি বাট দেখাবাকে পড়বা। যে দাদা তুই তো জানিছু বল আমার টুকেল পিলা মনে ফুনি হো পাঠশাঠ পড়ি করি রাষ্ট্রপতি ফুনি হেলে না, মহাকাশ যাত্রা কলে না, ডাক্তার ইঞ্জিনিয়র কেতে কথা হেলে না বললু। যে দাদা সেটির লাগি আজি যে আন্তর্জাতিক বালিকা শিশু দিবস আছে বললু, হ্যাঁ সেটির লাগি আমার কার্যক্রম নু আমার যেতকি শ্রোতা বন্ধু মানকে আমি অনুরোধ করমা যে সেমানে তাঙ্কর ঘরে যেন টুকেল পিলা মনে অছন বললু সেমানকে বি সমান অধিকার সমান সুযোগ দিও।
1: হ্যাঁ সুন্দর কথা গোটে কইলু যে ভজন ভোজন গোটে শোনাতু বলে মকে ভাল লাগতা।
0: দাদা তুই তো মোর মনর কথা কইলু, হ্যাঁ আর হেনতা বলবা কি এবিটা নবরাত্র সমিয়া ফুনিয়ে। হ্যাঁ তো দেখ আমার গোপাল কৃষ্ণ বাগদাদা তাকর দল বলকে ধরি করি খেটিচর, তো দাদাকে অনুরোধ করমা বললু গোটে কামর দুর্গা দেবীঙ্কর গোটে ভজন গোটে গাইবে বলি করে বললু অনুরোধ গোটে করু।

0: শুনলি বাবু, যেড়ে সুন্দরা করে দুর্গা ভজন গাইলে আমার শিল্পী মনটা উলাসিগলা,
1: মনটা উলাসিগলা। যে দাদা তোর মোর তরফনু আমার শিল্পী দাদাকে তাঁকর দল বলকে বললু ধন্যবাদ কুটেক দমা। তার সঙ্গে দাদা তুই তো জানিছু বললু যেতে চাষবাস করলে বি মাটির যদি গুণবত্তা টিকে বনে করে রহেলা বলে দাদা, আমি যেতে বিশুদ্ধ বিহন হ্যাঁ কি বৈজ্ঞানিক উপায় নে যেতে চাষবাস করলে কিছু গুটে বি তার বনে করে উৎপাদন নেই হয়ে বললু।
0: মেড় তো মুদল রে বাবু, মেড় যদি ঠিক নেই হেবা তুই যেতে ওষো কষা কর যেনতা বিহন পুনি লগা।
1: হই যে দাদা আমার যেন মেট আছে বললু, বিশেষ করে উড়িষ্যা আর কলাহান্ডি নুয়াপড়া আমার যেন জেলা নে
0: হয় বড় ভাগ করি বললু।
1: হয় হয় এ ম্যাট নিয়ে যেন অম্লীয় যেন তার
0: অংশ আছে
1: আছে সে সমস্যা কেনতা করে দূর হবা আর তার স্থায়ী পরিচালনা কেনতা করি পারবে আমার চাষী দাদা মা ভাই মনে বললু, সে বিষয়টি আমার সঙ্গে আলোচনা করবার লাগি। হ্যাঁ ডক্টর সঞ্জীব কুমার সাহু আজ্ঞা বললু, আজ্ঞা অধ্যাপক অছন হ্যাঁ আমার ওই এটি নে হয় তো আজ্ঞার সঙ্গে আমি কথাবার্তা করছি তুই ফুনি শুন। চাষী দাদা মা ভয়েন আপন মানে তো জানিছন আমার বৈঠককে ভিনে ভিনে সমিয়াথি ভিনে ভিনে চাষর সমস্যা নি করি আমার বৈজ্ঞানিক আজ্ঞা মনে আমার বৈঠককে আসন, তো এসেনটা বৈজ্ঞানিক আজ্ঞা গুটিকে আসছন আজ্ঞাঙ্কর না হেলা ডক্টর সঞ্জীব কুমার সাহু, আজ্ঞা সহকারী প্রাধ্যাপক অছন আমার ওইটি ভবানীপাটনা থানে, তো আজ্ঞা জুহার।
2: জুহার।
1: তো চাষী দাদা মা ভয়েন আপন মানে তো জানিছন চাষীর নানাদি সমস্যা আছে, কেতবেলে খত সার সমস্যা রহুচে, কেতবেলে বিহনর সমস্যা রহুচে, আর কেতবেলে ম্যাট্র ফুনি সমস্যা রহুচে, বনে কিসমর বিহন আর বনে করি জল পরিচালনা করি সারলা পরে বি ঠিক সময়াতি খত সার প্রয়োগ কলা পরে বি আমি যেনতা ভাবছু যে এনতা এই বছর বনে অমল হওয়া বলি করি অমল নেই হুয়ে, তার পছে গোটে কারণ রহুচে সেটা হচ্ছে ম্যাট দেখমা বলে আমার কলাহান্ডি আর নুয়াপড়া অঞ্চল নে আর বিশেষ করে আমার রাজ্য ওড়িশানে অম্লীয় মূর্তিকার কাণা কাণা সমস্যা রহুচি আর তার কেনতা করি আমি স্থায়ী পরিচালনা করি পারমা, এই বিষয়টি আজ আমার সঙ্গে আলোচনা করবার লাগি ডক্টর সঞ্জীব কুমার সাহু আজ্ঞা আইসন, তো আজ্ঞাকে পহেলা করি আমি গোটে প্রশ্ন পচারবি, ম্যাট নে অমল আছে বলে এসিড যেনটাকে আমার বৈজ্ঞানিক হিসাবনে কুচন বলে আমি কাণা বুঝমা আজ্ঞা?
2: দেখন্তু যেপরি মানুষ শরীরর তাপমাত্রা মাপিবা পাই আমি থার্মোমিটর ব্যবহার করু, সেপরি মাটির অম্লতা বা ক্ষারতা মাপিবা পাই আমি পিএচ স্কেলর ব্যবহার করি থাও, সাধারণত পিএচ মিটরের যদি মান 7 আসে বা 6.5-7.5 মধ্যে রুহে তাহলে আমি প্রশমিত বা নিউট্রাল সয়েল বলে কহু, যেতবে পিএচ র মান 6.5 কম রুহে তাকে আমি অম্লীয় মাটি এবং 7.5 অধিক রহলে তাকে আমি ক্ষারীয় মাটি বলে বিবেচনা করে থাও, সাধারণত যেতবে পিএচ র মান 5.5 কমি যায় তাহা মাটিরে অধিক অম্লীয়তা বড়াই থাকে।
1: হুম হুম তো আজ্ঞা এটা তো আপনার বুঝালে মাটি কেতে উপাদান থি কাণা রহলে তাকে আমি অম্ল মাটি বলে কহমা যেতবে আমি চাষ করমা আজ্ঞা, তো আমার কাণা কাণা ক্ষতি হব?
2: দেখন্তু মাটি যদি অম্লীয় রহিলা আমি যেতে বি দামি সার যেমন কি ইউরিয়া ডিএপি যাহা বি প্রয়োগ কলে গছ কু সে সার পৌঁছি পারে না বা গছ তাকু শোষি করে নেই পারে না,
1: আজ্ঞা
2: সার গুড়িক মাটিরে বন্ধা হয়ে রহি যায়, এহা দ্বারা চাষীঙ্কর খরচ বড়ে কিন্তু অমল কমি যায়।
1: যে আমার ভারত নে যে ম্যাট আছে আর বিশেষ করে আমার রাজ্য নে যে ম্যাট আছে তার কাণা অম্লীয় পরিমাণ কেতে আছে আর তার লাগি আমার রাজ্য নে কাণা সমস্যা হচ্ছে?
2: দেখন্তু ভারতর মোট ভৌগোলিক ক্ষেত্রফলর প্রায় 90 নিয়ুত হেক্টর জমিরে অম্লীয়তা দ্বারা প্রভাবিত হচ্ছে, এর প্রায়ত 31 নিয়ুত হেক্টর জমিরে অম্লতা অতি গুরুতর, তার পিএচ র মান 5.5 কম রয়েছে। এই মৃত্তিকা মুখ্যত উত্তর পূর্ব রাজ্য সমূহ যেপরিকি আসাম মেঘালয় মণিপুর তথা পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ কেরল আম রাজ্য ওড়িশা ঝাড়খণ্ড ও ছত্তিশগড়র

0: শ্রোতাবন্ধু স্বাগত আপনার আপনার কার্যক্রম সম্পর্কিত সুচিন্তিত মতামত সবুক নেই সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছুকু। আজ পুনি থরে কিছু সপ্তাহর ব্যবধান পরে আপনার নূতন চিঠিপত্র মতামতকু নেই চিঠি পাইছুর অগণারে আমি অছু। মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক।
1: মু আশ্বাসনা পটনায়ক।
0: নমস্কার। আচ্ছা আশ্বাসনা, আমার শ্রোতাবন্ধু মানকর মতামত টিকে দেখিবা, কি কোউটু লেখিছন্তি এবং কোন নতুন মতামত পঠাইছন্তি?
1: হ্যাঁ, কার্যক্রমর প্রথম চিঠিটি লেখিছন্তি শরৎচন্দ্র বিশ্বাল তিতকেলা নরলা জিলা কলাহান্ডি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: প্রথমে সে চিঠি পাইছু কার্যক্রমর উপস্থাপক এবং উপস্থাপিকা নমস্কার জনাইছন্তি।
0: আপনার মধ্যে আমার তরফরু প্রতি নমস্কার।
1: সে লিখিছন্তি, মু আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর নিয়মিত শ্রোতা, মু প্রত্যেক কার্যক্রম শুনি থাকে। আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর সব কার্যক্রম শুণবা বহুত ভালো লাগুছে, কিন্তু প্রায় এক বর্ষ হব মু চিঠি দেউনথিলি, মতে খারাপ ভাবিবে নাহিঁ। পুনি শেষরে সে অনুরোধ করে লিখিছন্তি, আগকু আসুছি মা দুর্গাঙ্কর নবরাত্রি পূজা, পূর্বভলি কার্যক্রম প্রচার করন্তু।
0: শ্রোতা বন্ধু, আপনার শারদীয় অভিনন্দন এবং বহু ধন্যবাদ। দীর্ঘদিন পরে আপনার কার্যক্রম শুণিকি পুনি আকাশবাণী সহিত জড়িত হয়েকি রহিলে, চিঠি দেলে। আজ চিঠি পাইছু কার্যক্রমে আপনার চিঠি সামিল হচ্ছি এবং আশা করছু যে আপনার যেমিতি নিয়মিত ভাবে কার্যক্রম গুড়াক শুণুচন্তি সেমিতি নিয়মিত ভাবে আগকু চিঠি লিখিবে বলি। বর্তমান পবিত্র দুর্গাপূজা অবসরের আমি অনেকগুড়ি

শ্রোতা বন্ধু, প্রচার কলু কেতোটি হিন্দি ভক্তি গীত আজ শিল্পী থিলে সোনু নিগম ও কবিতা পোডওয়াল। আকাশবাণী ভনীপাটনা শ্রোতা বন্ধু, আমার পরবর্তী কার্যক্রম রিলেকরি প্রচার করছু আকাশবাণী দিল্লি।